0: उजाला रेडियो का प्रोग्राम में अभी आप मृत्यु समाचार को सुने।
1: यू आर Dit is Wijnand Zwaan bij de ANWB. Er zijn op dit moment geen bijzonderheden. En tot zover de ANWB Verkeersinformatie.

बचपन की मोहब्बत, अभी आपने नहवा सुने सुनो, बहुत ही पुराना गाना है, माँ फिर से गाए गए हैं, वेल मोइखदान। बचपन की मोहब्बत दिल से जुदा न करना, जब मेरी याद आए उजाला रेडियो के जरिए हम ला रहे हैं आज का हेडलाइंस और आज के समाचार में क्या समाचार है सुनने वालों। Zometeen dan gaan we vandaag in koffie chai met Alan praten van in weekend met Kabel, aan wel in weekend met Kahoega, aan wel in dunne met Kahoega. Headlines van vandaag: begrotingsonderhandelingen zitten muurvast. Het minderheidskabinet van premier Rob Jetten heeft nog altijd geen akkoord met de oppositie over de plannen richting Prinsjesdag. Volgens de laatste berichten is steun voor de begroting nog ver weg. Autojane to aan een bultje krijg ik die oktober meer. Misschien moeten we weer gaan stemmen. Kinderen krijgen steeds jonger een smartphone. Nieuw